0: experimental vision adu miyamda saphong lakre tamna lai hariba play asi manipur gi funga wari lukhrabi macha chandra kangnal gi wafam asi he he ningsing hale lukhrabi macha chandra kangnal gi wari asida yumpham oibani haibasu ye adbu wari di yamna khetne
1: funga wari gi lukhrabi macha chandra kangnal na thabak suba nomba tanba matam chuppa gi make semduna laiba matawni nong mata mama gi mateng pangde mama lukhrabi na ngangman badagi langfai da thabak suba chatlugi haina chandra kangnal chayom puduna chatkre lambi da lukhrabi macha na kanbi khiba uchina mateng pangduna sana khudop yayoiba ama piraktuna chandra kangnal mayumda halakhi loinana mama lukhrabi da ningthau macha nupi haiba chalhanki ningthau manai singna lukhrabi bu phuduna talakhi hanjin hanjin talaklabada ningthauna hairai
0: thare lukhrabi ai gidagina lukhrabi nang laiba phawbusi mile manga ni sanana ingri silhalu ai ge konungi mukta da sana gi yenbara bana crack crack haiduna khuhallu ai gi sanathong maya da pukri ani to madu da sana gi thamba salalu khoimu pumnamak thambal gi laikada lahi chuphallu adu oirabadi icha anupi pini madu ngamdrabadi lukhrabi na thwai mangle ngasi ahing sitatugadabani haiyeng nogalakpada unanaba
1: asumna hairakpadagi lukhrabi mama na pakhatna macha da tamlaba macha chandra kangnal ahing da uchina pirakpa sana khudop yayoiba sizinaduna loina shemduna ningthau macha nupi laukhibagi warini adubu kanhailal gi lukhrabi macha chandra kangnal di yamna maram mokpa lairik laishu thawa yauba afaba ama oina semlai maming matha lukhrabi fungawari ga manabatani icham chamba adaptation amada yamna shathina radical interpretation amada kanhailal na thawaina semlagi yauna semlai aduna tamnalai hek yengba lukhrabi macha chandra kangnal hek ningsingbada play asina tradition amasung modernity ani gi samjinnabagi wakhal asi ayengbada hekta phawan bangami asigumba yamna toina tanaraba folk narrative amabu kanhailalna ningthina contemporary social tragedy oina semlai kanhailal gi chandra kangnal di kairakpi ngangbiton tamnalai ahungi social force na mihatpa oihanki
0: aduna tamnalai bu aikhoigi theater ge mapung phaba experimental performance ama oina khangnarakliba kamdongna play asi experimental performance ama oikhibano aduga play asi experimental play gi machal asi kari kari no haibasi yamna lekhai ta na systematically yingma nai na ba amasu mathok tai haina khalle tamnalai kayarak hanna yingkhraba matungda play asi ekhoina chaurakna miyeng khara asumna khaidopa yeng buyai
1: ahanbada folklore gi machak singbu anoba wahan amada hannana ba hotnaba anishubada mahau sagi wari khutli amabu contemporary social commentary ama oina thangalakpa ahumsubada maru oina actor da center toba sanarol ama sagalakpa mari shubada phampakta yariba makai potlam hanthana minimalist design torakpa manga shubada hakchangi semdoklaba sathek amasung hakchangi mafongdo taruk shubada lila sanafam stage ta chatharakpa experimentation tarit shubada intercultural dramaturgy nepal shubada play asina khunai amasung lengak lonbu critic torakpa mapal shubada mahausagi lila mashana conventional realism bu reject torakpa aduga tarasubadana top toppa atopa theta gi sawong ama thirakpa asumna yengba yai
0: oza kanhailal na experimentalist ama oina khungsan ba horupada di mahak yamna physical express taudna madugi huang mad mahaki character singi mental ama sum emotional aspect asumda yamna changsilame masigi yengdagi tamnalai gi form ase german expressionism lomda yamna naksini haina lobuye kudam oina lukhrabi macha chandra kangnal gi mental state asida lotliba amadi takthulakpada asingba imitation nataba masagi own reality ama interpret tarukpa matam mapham gi thaudo cause amasu effect ki maramsa adu rearrange tarukpa kudam oina flashback haibasi gi mahuta double exposure oina haukhiba amasu haujiki thukliba thaudo ani asi amukta da uba ngamnanaba yansilakpa angakpa masem angakpa direction amani
1: masiga loinana কানহাইলালনা তামনালাই প্লে আসিদা সেট আসি ইয়ামনা হান্থনা ইচাম চাম্বা ওয়াগি সাম্বল আমনা মৈতৈগি ইয়ুমলাই কৈরৈগি ইয়ুমসা রোলগি সক্তম লাইনা উহনলাই ওয়েস্টার্ন প্লে দা ড্রোয়িং রুম আমাসুং লিভিং রুম আসি ইয়ামনা মরু ওই লয়ননা ইন্ডিয়ান প্লে দসু কিচেন রুম আসি ইয়ামনা মরু ওই লীলাগি থৌদক খুদিংমাক ড্রোয়িং রুম আমাসুং কিচেন রুম দা থোখলগা ইব লীলা মই আদু কানহাইলালনা ফজনা থুগাইরাই কানহাইলালনা এখই মৈতৈগিদি সুমাং আমাসুং মঙ্গল হাইবসিদা লয়না থৌদক পুম্বা থোখন্দুনা লীলা সেমলাই সামনা হাইসনাম কানহাইলালনা এখইগি সুমাং আসি এখইগি সোশ্যাল স্পেস ওইনা ইয়ামনা নিংথিনা সেমলাকপসি খয়াইদিগি আনৌবা আমানি
0: তামনালাই প্লে দা সাইকোলজিক্যাল ওরকলিবগি মরমদি রিয়েলিজম আমাসুং এক্সপ্রেশনাল আসি ইয়ানছিননারপগি মাসক আসিননে এক্সপ্রেশনিস্টিক প্লে দাদি প্লে রাইটকি সাবজেক্টিভ সেন্স অফ রিয়েলিস্ট আসি মফুংদো কয়াদ থেংনাগনে লয়ননা ক্যারেক্টারগি নুংগি ওই পুনসি ইনার লাইফ অফ ক্যারেক্টার আসিনা চাং ওয়াংবনা রিয়েলিজম আমাসুং ন্যাচুরালিজমগি মফুংদো হান্দারাকনে ফম্পাক থাকত তন্নলাইগি ইহান হানা তারকপ খোঞ্জেল আসি ডেকোটা প্লেন আমা পাইরকপগি মখোল আসিনি মধুগি খোঞ্জেল আদু তারগা কোকটোন লানা পাইখরগা লুখরাবিনা হাইরে
2: নাম ঠিক আমার ঈশ্বর

0: Hello.
1: Hello, good morning, sir.
0: Good morning. Hello, Legista. Call to birak pagi tama kita teram na ukceri. Minglay from tang high view.
1: Sir, bula na ikay kumazari na ukceri, sir.
0: Teram na ukceri. Call to birak lisi, minglay from tang hana tam view.
1: Sir, ay kurai dagi Romawati, hong na ujam niwa, sir.
0: Hoi, hoi.
1: Kuonde pangde pangde di hai biraga wasai da isai khan gi bu na khudi amu khan de la pasi di okhi gi phaja ga ba laiteng oi biri ba khoi akashwani in phan ji gi phaja ba dikita wat ke dran khan ja ba
0: hoi hoi ai ne su ngasi gi thorong gi hek horok pa de su tham je ki bani adumak pu kol do mu khan na mu tok san bire loina na ai khoi na yam sing na thamoi cheng na hai je ba tare madu tok birak ta na ba pukchin chaung na কথক পিবস থামজিবনি কল তৌরকি মেসিং খিত ওখল তাবিগতি আমি হয় থামজে
1: সার ওফে
0: সার
1: লাইফ চাটবিরফাইল চেক আই বি মশাগি আসেন ফটো হাপিব হাইজরি ইথক থাকব তারবদি নিং হেড কৌব হাইবসে অস্তিমতি অখৈগি বেভা যাওদব ওইনসু তাব আদুগ ফাংসি কাংসি কাইনসু চতছিদব আদগি লাইফ টাটা চংবিয়লিবা খুদিং মগনা মাসা মাসাগি আছেংব কৈনোসে আইডি ফটোজে হাপিনব থারগি মতেং লউজেরগা মায়ামদসি মতংজু খাঙ্গনজনিং আদুগ লইনা না থার অখৈগি নিং জিদ থার চাক লইরে ꯑꯗꯒꯤ ꯀꯣꯝꯄꯥꯛ ꯈꯨꯗꯦꯡ ꯆꯛꯊꯤꯕꯤ ꯈꯥꯕꯩ ꯁꯦꯕ ꯄꯥꯟꯁꯨꯃꯥꯏꯅ ꯌꯥꯝꯅ ꯍꯥꯞꯆꯟꯕꯤꯔꯛꯄ ꯍꯣꯏ ꯍꯣꯏ ꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯤꯕꯨ ꯆꯤꯡꯊꯕꯤꯅꯕ ꯍꯣꯠꯅꯔꯛꯄꯅꯤ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯉꯤ ꯃꯔꯝꯗꯤ ꯁꯤꯗꯒꯤ ꯍꯦꯟꯅ ꯐꯖꯅꯕ ꯃꯌꯥꯡ ꯒꯤ ꯃꯐꯝ ꯀꯌꯥ ꯑꯃ ꯂꯩꯔꯤ ꯁꯤꯒꯤ ꯐꯖꯕꯒꯤ ꯂꯩꯇꯦꯡ ꯃꯄꯨꯡ ꯐꯥꯍꯟꯕꯁꯤꯗ ꯃꯌꯥꯝꯒꯤ ꯃꯐꯝꯗꯒꯤꯁꯨ ꯃꯇꯦꯡ ꯊꯤꯟꯖꯔꯤ ꯌꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯤꯡꯁꯦ ꯏꯊꯛ ꯊꯣꯡꯕꯁꯨ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯆꯪꯕꯤꯔꯛꯏ ꯂꯥꯏꯕꯁꯤꯗ ꯑꯗ ꯃꯣꯏꯅ ꯐꯖꯗꯕ ꯃꯤꯡ ꯀꯌꯥ ꯑꯃ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯛꯄꯁꯦ ꯁꯤꯁꯨ ꯈꯤꯇꯪ ꯐꯖꯕ ꯋꯥꯠꯄꯅ ꯈꯟꯖꯩ ꯃꯔꯝꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯥꯏꯕ ꯍꯥꯏꯕꯁꯦ ꯆꯥꯎꯔꯕ ꯏꯁꯇꯦ ꯑꯃꯅꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯅꯤꯄꯨꯔ ꯈꯛꯇ ꯅꯠꯇꯅ ꯃꯅꯤꯄꯨꯔ ꯋꯥꯡꯃ ꯏꯟꯗꯤꯌꯥ ꯋꯥꯡꯃ ꯁꯤꯟꯕ ꯊꯨꯡꯅ ꯎꯔꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯁꯤꯒꯤ ꯃꯐꯝꯁꯤꯗ ꯌꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯩꯅꯣ ꯐꯦꯠꯇꯕ ꯐꯔꯗ ꯑꯥꯏ ꯗꯤ ꯁꯤꯗ ꯃꯁꯥ ꯃꯁꯥꯒꯤ ꯑꯇꯦꯟꯕ ꯐꯣꯇꯣ ꯑꯗꯣ ꯑꯃꯃꯝ ꯍꯥꯞꯄꯤꯅꯕꯁꯨ ꯍꯥꯟꯅ ꯍꯥꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯌꯥꯝꯒꯤ ꯃꯐꯝꯗ ꯈꯣꯏꯔꯝꯖꯔꯤ ꯍꯥꯏꯖꯔꯤ ꯑꯗꯨꯒ ꯂꯣꯏꯅꯅ ꯅꯤꯡ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯕꯁꯤꯡꯒꯤꯁꯨ ꯌꯥꯔꯒꯗꯤ ꯏꯁꯥ ꯏꯁꯥꯒꯤ ꯅꯤꯡꯗꯣ ꯑꯗꯨ ꯍꯥꯞꯄꯤꯅꯕ ꯍꯥꯏꯅꯁꯨ ꯈꯪꯍꯟꯖꯔꯤ ꯑꯗꯨꯒ ꯅꯨꯡꯁꯤꯖꯔꯕ ꯀꯣꯜꯂꯔꯁꯤꯡꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯣꯟ ꯐꯪꯗꯦ ꯐꯣꯟ ꯐꯪꯗꯦꯅ ꯇꯥꯛꯄꯤꯔꯤꯕ ꯃꯌꯥꯝꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯉꯍꯥꯛ ꯉꯍꯥꯛ ꯂꯥꯏꯕꯇ ꯁꯦꯀꯦꯟ ꯑꯃꯇꯪ ꯑꯣꯏꯔꯒꯁꯨ ꯆꯪꯕꯤꯔꯛꯑꯣ ꯑꯗꯨ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯀꯝꯄꯜꯁꯔꯤ ꯁꯣꯏꯗꯅ ꯍꯞꯇꯥꯒꯤ ꯃꯅꯨꯡꯗ ꯐꯪꯒꯅꯤ ꯍꯥꯏꯕꯁꯦ ꯑꯩꯅ ꯃꯌꯥꯝ ꯃꯐꯝꯗꯨꯗ ꯏꯀꯨꯡ ꯑꯣꯏꯅ ꯍꯥꯏꯖꯔꯤ ꯁꯤꯃꯇꯪ ꯍꯥꯏꯖꯔꯒ ꯌꯦꯡꯁꯤꯟꯖꯒꯦ ꯃꯌꯥꯝ ꯌꯦꯡꯖꯔ ꯇꯥꯛ
0: ꯍꯣꯏ ꯌꯥꯝ ꯐꯖꯕ ꯋꯥꯐꯝ ꯀꯌꯥ ꯑꯃꯁꯨ ꯊꯝꯕꯤꯔꯦ ꯂꯣꯏꯅꯅ ꯇꯥꯕꯤꯔꯤꯕ ꯂꯥꯏꯕ ꯆꯦꯠꯇ ꯂꯩꯕꯤꯔꯤꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯡꯅꯁꯨ ꯁꯨꯡꯁꯣꯏ ꯁꯣꯏꯗꯅ ꯉꯁꯤꯒꯤ ꯊꯝꯕꯤꯔꯤꯕ ꯋꯥꯐꯝꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯥꯝꯅ ꯐꯒꯠꯍꯟꯅꯤꯡꯕ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯊꯧꯔꯝꯁꯤꯡꯁꯤꯕꯨ ꯍꯦꯟꯅ ꯐꯖꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯊꯝꯕꯤꯔꯛꯄ ꯋꯥꯐꯝꯅꯤ ꯍꯥꯏꯅꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯔꯥꯎ ꯍꯔꯥꯎ ꯂꯧꯁꯤꯟꯖꯔꯤ ꯂꯣꯏꯅꯅ ꯗꯦꯕꯗꯥꯁ ꯐꯤꯂꯝꯗꯒꯤ ꯁꯨꯅꯤꯇꯥ ꯅꯦꯄ꯭ꯔꯝꯒꯤ ꯅꯥꯏꯇꯣꯡ ꯈꯣꯟꯖꯦꯜꯗ ꯑꯦꯜ ꯁꯅꯥꯍꯟꯅ ꯁꯩꯔꯦꯡꯕ ꯁꯒꯣꯜꯁꯦꯝ ꯇꯤꯖꯦꯟꯗꯅ ꯁꯩꯔꯥꯡꯕ ꯏꯁꯩ ꯑꯃꯇꯪ ꯈꯨꯗꯣꯜ ꯇꯝꯖꯔꯤ ꯃꯌꯥꯝ ꯄꯨꯟꯅ ꯇꯥꯃꯤꯟꯅꯁꯤ

0: Yumnam Bidyarani Debina Sakpa Kunungi Sei Matangna Imoinu Sei Thaba Si Ngasi Kungangi Thorongi Ahan Boina Silinau Taminare
1: Taminare
0: Thorongi Aruiba Sidi Nanauna Thorum Hongdok Charpa Matam Da Su Ningsing Jakiba Manipur Da Cooperative Society Na Loriba Thaudang Haiba Sigi Matangda Lehaurungbom Santi Kumar Singh Assistant Register Department of Cooperation Government of Manipur Cooperative Societies Moirang Zonga Nanau Unadun Saba Wari Watai Asimu Ngasi Kungangi Thorongi Aruiba Ina Silinau
1: Taminasi Nauton
0: Thorum Putokpana Nongthombam Romani
1: Ahoy
0: Manipurda Cooperative Society na lauriba thaudang sing haibasi ki matangda Department of Cooperation Government of Manipur Cooperative Societies Morang Jonda Assistant Register oina thau pubiriba Laihaurungbam Santi Kumar Singa ngasi khungangi thoromda unajabagi tanja adlojage ahanongte da tamubu ngasi khungangi thoromgi maikei deki taramno okchari
1: thagachari
0: बहुत दो इन हैज़े बता रहे कोऑपरेटिव सोसाइटी है वैसे मसी करीनो है वैसे के मतांग ता बहुत दो इन थंबियो
2: हैज़े के कोऑपरेटिव सोसाइटी है वैसे वकलोन मानव म्यूई करने ने पंद्रह मम्मा की मखादा करी गुंबखरा फंगना भी की द मगता है वो दी सोशली बो वो इकोनॉमिकली वो बेनिफिट करा फंगना भी की द मगता बलंतरी लिशियम बो ऑर्गेनाइजेशन था खुदा मोइन है रे बता नुपी नुपा खाई देना है वो दी म्यूई तरह द की तादना करी गुंबा एक्टिविटी या मत हुआ है वो दी गा योप बो वो सनलो बो वो पिशा लोन छा द बो वो एनी एक्टिविटी द मखोई ना मखोई में आम दुगी कमन इंटरेस्ट है मत हम गा कमन गोल हम गल होइना ना गोल दुबु एचिप ओइना होना बदा मोई पुलप Punna saruk yang mina ba, amadi thaudang lomina betul. Adu bunyi cooperative society ye na hari bersih.
0: Wahudo ini tamona yamna marikcum na sugai na thambikre cooperative society hai bersih kerino. Hai bagi matang ta. Makata kuzi tamu, ekoi cooperative ki ihau wase. Koi Bharat asida karam bermat tamlegi hudur pirakhi hai bagi matang dasu makata na thambi.
2: Cooperative ki ihau wase. India agi context ta iye ngagadine. British ki colonial perat matam dagi hore iye na hai bersih. Hai bagi 1904 da British na cooperative Credit Societies Act 1904 hai na ek amak khakshambirami ek sigi makada cooperative society credit society ke amrum registration tauduna india da leiriba lomi singjida apik pa interest tane loan kya senthang kya piduna nasagi senjao pairaba money lender singi makuttagi paisa gi samasya ase khram khaidi kopunga malami adu ga iroina na bharat na ningkha tamlaba matung 1947 gi matung lagi di government of india na khungang chokna ba haiduna amadi khungangi semit launchi phagana ba haiduna agriculture sector da banking sector da dairy sector da housing amadi consumer sector na chingba ke amrum da cooperative society sibu parma to ba hobi rakhi aduga manipur gi da amung yeng ra ba matung da aikho I cooperative haibe I hose manipur da di puari ga sagona na la I hai na jo aikho na lo bai khuda moina haira ba da aikho gi pai pusing na thagi mi pham pham duna thagi sankai khai duna aikho gi punima amrum na chingba singlum na chingba audagi sigumba mayam lai ta lai ra imung amagi awana thokpa matam da laikai gi miwoi sing duna khai ra kan da angamba mateng khra do ju pang ba adu ga laikai gi development da kari gumba ngam moi da pot am am khai na ga pang ba si gi iho je manipur da di ai khoi gi puari da gi yaw ra ga lai hai duna si ju cooperative ki iho amani hai ba da hai man ba thok lo hai na khan li
0: yam nu ai ta mo yam na marik chum na tham bi khre khoi mama ngai da gi iram da masi da su lai jarak la ba khoi sing lup na sing ba maya masi su cooperative society gi saruk amani hai duna takpi bani masi gi maka ta po ina khoi member se kaya dagi member se kaya phaw ba singu da bno amadi maside da karam karam ba miwi sing na member oi ba yagni hai ba do gi matang du su maka ta na thambi yo tam
2: cooperative society ema registration ta bu matam da society du gi area operation hai ba ma khle area operation ji gi matung inna ma si primary level da registration ta bu ra district level da ta bu ra state level da ta bu ra hai ba se ta bu ri ba society ji na ha na khang tok pa ma chang ani su ba da primary level da ta gi hai ra ga di miwi tara ಗಿತಾದನ ಅದು ಮ್ಯಾಕ್ಸಿಮಮ್ ಗಿ ನಂಬರ್ ಡಿ ಲೈಸತ್ರೆ ತರಾದ ಗಿತಾದನ ಅದು ಮಕ್ ತೌಬ ಯಾರೆ ಡಿಸ್ಟ್ರಿಕ್ಟ್ ಲೆವೆಲ್ ದ ತೌಗೆ ಹೈರಗನ ಕೋಆಪರೇಟಿವ್ ಸೊಸೈಟಿ ದುಗಿ ಮೆಂಬರ್ ಸಿಂಗ್ ದು ಡಿಸ್ಟ್ರಿಕ್ಟ್ ಟು ದ ಲೈರಿಬ ಕನ್ಸ್ಟಿಟ್ಯುಯೆನ್ಸಿ ಕುದಿಂಗ್ ಮಕ್ ತಗೆ ಮೆಂಬರ್ಶಿಪ್ ಓಯಬ ಮದಿ ಮಥೌ ತೈ ಅದು ಐಕೋನ್ ಸ್ಟೇಟ್ ಲೆವೆಲ್ ದ ತೌಗೆ ಹೈರಗದಿ ಐಕೋ ಗಿ ಸ್ಟೇಟ್ ಚಿ ದ ಲೈರಿಬ ಡಿಸ್ಟ್ರಿಕ್ಟ್ ಟ್ರಾಟುಕ್ಸೆ ಟ್ರಾಟುಕ್ಸಿ ದಗಿ ಮೆಂಬರ್ ರಿಪ್ರೆಸೆಂಟೇಟಿವ್ ಓಯರಕಾಂದ ಹೈರಿಬ ಕೋಆಪರೇಟಿವ್ ಸೊಸೈಟಿ ಅಮಬು ಸ್ಟೇಟ್ ಲೆವೆಲ್ ದ ಫಾರ್ಮ್ ತೌಬ ಯಾಯ ಅದು ಲೋರಕಪದ ಓಯಗದೌರಿಬ ಮೆಂಬರ್ ಸಿಂಗ್ಜಿ ಮಖೋಯ್ ಮಸೆನ್ ಅಮತ್ತು ಓಯನ ವಕಲೋನ್ ಮಾನವ ಪ್ಲಸ್ ಸಹಿ ತ್ರಾನಿ ಪಾನ್ ಗಿ ಮಥಕ್ತ ಒಯಿಗದ ಅವನಿ ಸಾಗಿ ಮೆಂಬರ್ಶಿಪ್ ಸೆ ಅದು ಒಯ್ತಾರಗದಿ ಐಕೋಯ್ನ ಅಮನ್ನ ಅಮಬು ಥಾಜನರಬ ಅಮನ್ನ ಅಮಬು ಮತೆಂಗ್ ಪಾಂಗಿ ಹೈಬಗಿ ವಕಲೋನ್ ಬುಲೈನರಬ ಕೋಆಪರೇಟಿವ್ ಸೊಸೈಟಿ ಅಮ ರಿಜಿಸ್ಟ್ರೇಷನ್ ತೋಬದ ಕಸು ಅಕಾಯಬ ಲೈತ್ರೆ ಹೈನ ಲೋಸೆ
0: yam noi tamo koi cooperative society amada member uibada kari kari changi haibag matang da ni thambir bis tamana labda masida leriba na singna cooperative ki iho aside da kari karam ba mong lebiri haibadi yamna khumang jamsinna na singa si saru yabira bra cooperative society sina kari karam ba thodang singdi lobiri haibai matang da sukhra thambi ba bra da
2: hauji ki hogalak liba naharon singgi perspective ta yenga gadi haibadi mo koi gi dream si government job phangba haiji da mo koi gi dream ma asha ma loin unai karigumba yamna chaugera pikera government gi thaba ma bu phanga di makhoi gi life se secure ori hena makhoi na jukhanba moi khakta na tana makhoi gi ahlaman jingna ju makhoi gi masa ma su jingji government gi thaba ma bu tawraga di life secure ori settle tawre haina khanba gi asama ma he loin ubam adu bu laibak thi dana horak liba angang jingto aduna karigumba government thabak se phanga utra kanda kadai wai da satpano haina khoni yengba matamda makhoi si matam khara gi thabak haibadi part time gumba awdagi temporary job gumba asi moi no ma no ma gi matam khara ওইনা পয়সা তানবগি লম্বি দোইনা সাতকিব আসিনা মরম ওরকান্দ মখয়দ লাইজারিবা স্কিলজিং মখয়দ লাইরিবা নলেজিং জে খয়গি প্রফেশন নামা থামবঙ্গামদবা প্রফেশন নামা থামবঙ্গামদব জিনা মরম ওরকান্দ কদাই দে সাইথিং ফঙ্গকি হাই মতমদ এন্টারপ্রেনরশিপ কি আইডিয়া জে সি নোম নোম গি সুম হান্তরক পাই তারে এন্টারপ্রেনরশিপ কি আইডিয়া জে হান্তরক পনা মরম ওরকান্দ খয়গি শামিল লন্ড জু ইয়াম তিনা কাইব ইয়োরক পা আই ইসাম জাম নাইনার বদা আই খয়গুম বা মণিপুর গুম বা লাইবা আমদদি এন্টারপ্রেনরশিপ কি রোল জে ইয়ামনা চাওগি ইয়ামনা আচব থৌদাং আমা economic growth low ye high even aduna entrepreneurship ki idea ajil lairakta bani na chemil loan da ju kai thare chemil loan bu kai thare gadi lamdam du bu su chakhat pagi lambi da khumang chauthar ya hu je senior in hining je aduga iroina na ai koi cooperative society de di high even me am jing je idea of profession bu oiro idea of enterprise bu oiro amadi role and responsibility of board of director high with mata ukaram na organization du bu amadi society du bu control taw da ge aduga ai koi cooperative ki ideology idea of profession, idea of entrepreneurship, idea of role and responsibility of board of director. Haibadi ngasai gi organization bu oiro, natragana society bu oiro. Masana marom dom, makhoi gi members ing duna democratically control tawna bu hona ba. Amadi kamain taw dana decision making lawna bu hona ba. Market ta ma gi competitors ing ga karam na challenge taw guni kai na haibagi sigumba challenging amadi idea gi wakhalon ja. Ai khoi gi cooperative ta di masi principal oini yauzer ga lei বিজে মাইনি আদুনা কই ইউচিং জি হগলে ইবে ইউচিং জি না আছি কি কোঅপারেটিভ কি ইহউ জিদা মখয়নে ইনভলভমেন্ট তরপ ওয়রগদি আই কই সেমি লন্ডা আই কই লেবা আমা চাওখনা বহনা বদা আচাও বা থৌদাং আমা লরকনি হাইবেছে আই কই সাইতে কি থাজা বথামজি
0: লামদা মাসকি নাহা ওয়বসিং না আই কই কোঅপারেটিভ সোসাইটি এসদেই দা জহনিং বগি আচাও বা ওয়খলো লমসু কই তামনা ফুনদো পিরি লয়নেনা মখা তারক পা সিদি আই কই আতো পা স্টেট সিং আসিগা আই কই মণিপুর আসিগা ইংনব মতমদা কই কোঅপারেটিভ সোসাইটি কি আই কই ইহউ ওসি খরা আদমক মাসি কারি কারম্বা থবক থরুম সিলসিং হাইজা বতারে লাইবদগি ওইবিকেদাই নো হাইবদসু মখাতান উংথামবিয়া
2: হাইজেগে নাসি কোঅপারেটিভ সোসাইটি হাইদি আতোপস্তি চিংগে ইয়েংব মতামদা মণিপুরনা খরামখাই হানথাই এনাই কোইনা খাল্লিবিসি ইসাম সামনা হাইরবদা আহানবা মক্তদা আইখোগি লাইরিবা মেম্বার সিংজে আসি মেয়াম প্ল সেলফ স্যাক্রিফাইস হাইদি কাথোপামগ লইনানা সোসাইটি জিবু সিএমবন্দা মাথোতাই আদুগা ইরোইনানা আমুকসু আমানা আমাবু থাজেনাবা থাজেনাবা হাইবিসিনি মিউয়েবদা কোআইদেগি মারু ওরিবিসি আসিনা অর্গানাইজেশনা মা শামক মতামদা থাজেনাবা আমা কাথোকনাবসে সি আউদ্রগদি এনি ফিল্ডে সালুব মতামদা মাই পাক পাবসে পুরক পঙ্গাম দি আদু আইকোই টেকনিক্যালি আমুক ইয়েঙ্গাগদি আইকোইনা লেগ অফ ট্রেনিং প্রোগ্রাম হাইনাসু হাইবে কারিগিনো হাইবদা আইনা সাইজু মাথাকতে পঞ্জাগরে কোঅপারেটিভ সোসাইটি হাইবসিদি মাসাগি মেম্বার খুদিংমাং না কইগি অর্গানাইজেশন দুবু ডেমোক্রেটিক্যালি কন্ট্রোল তাওনি এনা আইনাসু মামাং দা হাইজাগরে মেম্বার খুদিংমাকসে টেকনিক্যাল ট্রেনিং বু ওইরো ভোকেশনাল ট্রেনিং বু ওইরো আদি স্কিল ডেভেলপমেন্ট বু ওইরো ম্যানেজমেন্ট ট্রেনিং ফাইনান্সিয়াল লিটারেসি ট্রেনিং বু ওইরো স্কিল ডেভেলপমেন্ট বু ওইরো ম্যানেজমেন্ট ট্রেনিং বু ওইরো ফাইনান্সিয়াল লিটারেসি ট্রেনিং বু ওইরো লিডারশিপ ট্রেনিং বু ওইরো হাই ট্রেনিং জিংজি মেম্বার খুদিংমাক না প্রেজেন্ট ওইবা মাথাও তাই আইডি ট্রেনিং তৌজি হাইরকান্দ আসাইগি খই বোর্ড অফ ডাইরেক্টর খরা খক এক থারক পা আসিনে সুমরম ওরকান্দ আসাইগি সোসাইটি হাইবিজি মখই মিয়ামন রন তৌমিনা গদবনিনা মখইগি মেম্বার মরক তাকি গাসি বোর্ড অফ ডাইরেক্টর দে অরম বজে হাইয়ং আমানা মুখছিলক পগি রাইট আমা মখই দে পিরিবা আদুনা মেম্বার খুদিং মাকসে হিরাম খুদিং মাকি ট্রেনিং প্রোগ্রাম দে পার্টিসিপেট তৌবজি মাথাউ তাই হেনা আইখইনা খঞ্জাবা আদুবা ইরোইনা না আসাইগি মণিপুর গি ওইবা জাগা দদি খুঙ্গঙ্গি জাগানা আনম্ব ওইবনিনা ট্রেনিং প্রোগ্রাম আমা এক্সিলুবা মতামদা সিজনাল ওয়াকার না ইয়ামব ওই ꯂꯣꯏꯅ ꯄꯥꯔꯇꯤꯁꯤꯄꯦꯠ ꯇꯧꯕ ꯉꯝꯗꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ. ꯑꯗꯨꯅ ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯒꯤ ꯃꯦꯝꯕꯔ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯁꯦ ꯂꯣꯏꯅ ꯄꯥꯔꯇꯤꯁꯤꯄꯦꯠ ꯇꯧꯕ ꯉꯝꯗꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ. ꯑꯁꯤꯅꯁꯨ ꯃꯔꯝ ꯑꯃ ꯑꯣꯏꯔꯒ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯃ ꯋꯥꯠꯂꯕꯅꯤꯅ ꯃꯈꯣꯏꯗ ꯂꯦꯛ ꯑꯣꯐ ꯅꯣꯂꯦꯖꯇꯣ ꯂꯩꯕꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄꯁꯦ ꯉꯝꯗꯕꯒꯤ ꯑꯆꯧꯕ ꯑꯃꯁꯨ ꯑꯣꯏ ꯍꯥꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯧꯋꯤ. ꯑꯗꯨꯒ ꯑꯅꯤꯁꯨꯕꯗ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯑꯦꯁꯤꯁꯇꯦꯟꯁ, ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯑꯦꯁꯤꯁꯇꯦꯟꯁ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁꯤꯅ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯊꯕꯛ ꯑꯃ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯀꯦ ꯍꯥꯏꯅ ꯈꯜꯂꯛꯄ ꯃꯤꯀꯨꯞꯇ ꯂꯣꯟ ꯂꯧꯕ ꯆꯠꯂꯨꯕ ꯃꯇꯝꯗ ꯕꯦꯡꯛꯒꯤ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯁꯟ ꯀꯥꯡꯒꯨꯅꯁꯨ ꯂꯣꯟ ꯍꯦꯛ ꯄꯤꯕꯤꯔꯛꯇꯕꯒꯨꯝꯕ, ꯍꯥꯏꯗꯤ ꯏꯟꯗꯤꯚꯤꯖ꯭ꯋꯦꯜꯗꯗꯤ ꯂꯣꯟ ꯄꯤꯒꯦ ꯑꯗꯨꯒ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯗꯗꯤ ꯂꯣꯟ ꯄꯤꯔꯣꯏ ꯍꯦꯛ ꯍꯥꯏꯔꯛꯄꯒꯨꯝꯕ, ꯑꯁꯤꯒꯨꯝꯕꯁꯤ ꯍꯦꯛ ꯊꯦꯡꯅꯗꯕꯁꯨ ꯅꯠꯇꯦ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁꯤꯡꯁꯤꯗ. ꯑꯗꯨꯅ ꯃꯈꯣꯏꯒꯤ ꯁꯤꯌꯔ ꯀꯦꯄꯤꯇꯦꯜ ꯍꯥꯏꯅ ꯃꯈꯣꯏꯅ ꯀꯟꯇ꯭ꯔꯤꯕ꯭ꯌꯨꯁꯟ ꯇꯧꯖꯔꯀꯥꯟꯗ ꯄꯨꯊꯣꯛꯆꯔꯒ ꯋꯥꯛꯀꯤꯡ ꯀꯦꯄꯤꯇꯦꯜ ꯑꯣꯏꯅ ꯄꯨꯊꯣꯛꯆꯔꯤꯕ ꯄꯩꯁꯥꯁꯦ ꯁꯤꯁꯤꯅꯁꯨ ꯃꯈꯣꯏꯒꯤ ꯔꯤꯀ꯭ꯋꯥꯔꯃꯦꯟꯁꯦ ꯃꯤꯠ ꯇꯧꯕ ꯍꯦꯛ ꯉꯝꯗꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ. ꯑꯗꯨꯅ ꯃꯈꯣꯏꯁꯦ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯁꯄꯣꯔꯠꯁꯦ ꯌꯥꯝꯅ ꯋꯥꯠꯄ. ꯑꯗꯨꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯕꯤꯖꯤꯅꯦꯁ ꯑꯦꯛꯇꯤꯚꯤꯇꯤ ꯑꯃ ꯇꯧ ꯇꯥꯔꯒꯗꯤ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯁꯄꯣꯔꯠ ꯋꯥꯠꯄꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯕꯤꯖꯤꯅꯦꯁꯇꯨꯕꯨ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯉꯝꯗꯦ ꯍꯥꯏꯔꯤꯕꯅꯤ. ꯍꯥꯏꯕꯗꯤ ꯕꯤꯖꯤꯅꯦꯁꯇꯗꯤ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯕꯦꯛꯕꯣꯟꯅꯤ ꯍꯥꯏꯅꯁꯨ ꯍꯦꯛ ꯂꯧꯅꯔꯤꯕꯅꯤ. ꯑꯗꯨꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯀꯥꯟꯗ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯑꯦꯁꯤꯁꯇꯦꯟꯁꯁꯦ ꯃꯈꯣꯏꯅ ꯐꯪꯕꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯦ ꯌꯥꯝꯅ ꯋꯥꯠꯂꯤ. ꯑꯗꯨꯕꯨ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯗꯤꯕ꯭ꯂꯞꯃꯦꯟ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯁꯟ ꯍꯥꯏꯗꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤꯁꯨ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯠ ꯑꯃ ꯔꯦꯁꯇꯥꯔꯣ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯂꯝꯐꯦꯜꯗ ꯍꯧꯖꯤꯛ ꯍꯥꯡꯉꯒ ꯂꯩꯖꯔꯦ. ꯑꯗꯨꯅ ꯑꯦꯅꯤ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯑꯃꯅ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯑꯦꯛꯇꯤꯚꯤꯇꯤ ꯑꯃ ꯐꯖꯅ ꯕꯤꯖꯤꯅꯦꯁ ꯑꯦꯛꯇꯤꯚꯤꯇꯤ ꯑꯃ ꯇꯧꯕ ꯉꯝꯃꯒꯗꯤ ꯃꯈꯣꯏꯒꯤ ꯀ꯭ꯔꯥꯏꯇꯔꯤꯌꯥꯗꯨ ꯐꯨꯜꯐꯤꯜ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜꯒꯤ ꯑꯋꯥꯕꯁꯤ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯂꯩꯇ꯭ꯔꯦ ꯍꯥꯏꯅꯁꯨ ꯑꯩꯅ ꯂꯧꯅꯤꯡꯉꯤ.
3: ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯅ ꯃꯁꯥꯒꯤ ꯑꯦꯛꯇꯤꯚꯤꯇꯤꯗꯨ ꯃꯄꯨꯡ ꯐꯥꯕ ꯉꯝꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯅꯦꯁꯅꯦꯜ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯗꯤꯕ꯭ꯂꯞꯃꯦꯟ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯁꯟ ꯍꯥꯏꯔꯤꯕ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯠꯁꯤꯅ ꯃꯈꯥ ꯇꯥꯅ ꯃꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯅꯤ ꯔꯤꯀ꯭ꯋꯥꯔꯃꯦꯟ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯔꯤꯀ꯭ꯋꯥꯔꯃꯦꯟꯗꯣ ꯋꯤꯠ ꯁꯕꯁꯤꯗꯤꯒ ꯂꯣꯏꯅꯅ ꯃꯈꯣꯏꯗꯤ ꯍꯧꯖꯤꯛ ꯄꯤꯔꯒꯦ ꯍꯥꯏꯗꯨꯅ ꯂꯩꯔꯕꯅꯤ. ꯑꯗꯨꯅ ꯑꯦꯅꯤ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯑꯃꯅ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅꯕ ꯊꯕꯛ ꯇꯧꯔꯕ, ꯃꯈꯣꯏꯒꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯠꯁꯤꯒꯤ ꯀ꯭ꯔꯥꯏꯇꯔꯤꯌꯥꯒꯤ ꯃꯇꯨꯡ ꯏꯟꯅ ꯐꯣꯂꯣ ꯇꯧꯗꯨꯅ ꯊꯕꯛ ꯊꯧꯔꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛ ꯇꯧꯕ ꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯍꯧꯖꯤꯛ ꯂꯣꯟꯒꯤ ꯑꯋꯥꯕ, ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯑꯦꯁꯤꯁꯇꯦꯟꯒꯤ ꯑꯋꯥꯕꯁꯦ ꯍꯧꯖꯤꯛꯃꯛꯀꯤꯗꯤ ꯂꯩꯇ꯭ꯔꯦ ꯍꯥꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯧꯕ ꯌꯥꯏ.
2: ꯂꯤꯃꯤꯇꯦꯁꯟ ꯑꯣꯐ ꯑꯦꯋꯥꯔꯅꯦꯁ ꯑꯣꯐ ꯒꯣꯕꯔꯃꯦꯟꯠ ꯁ꯭ꯀꯤꯝ ꯍꯥꯏꯕꯁꯦ ꯁꯤꯁꯨ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨ ꯑꯣꯏ. ꯍꯥꯏꯗꯤ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯗ ꯌꯥꯎꯔꯤꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯁꯤꯅ ꯒꯣꯕꯔꯃꯦꯟꯠꯅ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯗ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯄꯤꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯃꯈꯣꯏꯗ ꯑꯥꯏꯗꯤꯌꯥ ꯑꯃꯠꯇ ꯂꯩꯇꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ. ꯍꯥꯏꯗꯤ ꯃꯈꯣꯏꯗꯤ ꯏꯖꯨꯀꯦꯁꯟꯒꯤ ꯕꯦꯛꯒ꯭ꯔꯥꯎꯟꯗ ꯂꯥꯛꯄꯁꯤ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯒꯤ ꯃꯦꯝꯕꯔꯁꯤꯡꯁꯤ ꯈꯤꯇꯪ ꯋꯥꯠꯄ. ꯑꯗꯨꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯀꯥꯟꯗ ꯑꯦꯅꯤ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯗ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕꯀꯤ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯗ ꯀꯔꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯄꯤ ꯍꯥꯏꯕꯁꯦ ꯃꯈꯣꯏꯅ ꯈꯪꯗꯕꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯀꯥꯟꯗ ꯁꯤꯒꯨꯝꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯦ ꯇꯟꯖꯥ ꯆꯥꯅ ꯃꯈꯣꯏꯅ ꯂꯧꯕ ꯉꯝꯖꯍꯧꯗꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ. ꯄꯤꯗꯕꯗꯤ ꯅꯠꯇꯦ, ꯒꯣꯔꯃꯦꯟꯠ ꯑꯣꯐ ꯃꯤꯅꯤꯁꯇ꯭ꯔꯤ ꯑꯣꯐ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯁꯟꯅ ꯑꯦꯕ꯭ꯔꯤ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯍꯥꯏꯗꯤ ꯚꯤꯇꯅꯔꯤ ꯁꯦꯛꯇꯔꯗꯕꯨ ꯑꯣꯏꯔꯣ, ꯉꯁꯥꯏ ꯍꯣꯔꯇꯤꯀꯜꯆꯔꯗꯕꯨ ꯑꯣꯏꯔꯣ, ꯑꯦꯒ꯭ꯔꯤꯗꯕꯨ ꯑꯣꯏꯔꯣ, ꯃꯈꯣꯏ ꯃꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯀꯤꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯁꯤꯗ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕꯀꯤꯗꯃꯛꯇ ꯔꯤꯖꯥꯔꯕꯦꯁꯟꯗꯤ ꯑꯗꯨꯝ ꯈꯥꯏꯌꯦꯕ. ꯑꯁꯤꯒꯤ ꯈꯥꯏꯕ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯁꯦ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕꯀꯤ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯃꯦꯝꯕꯔꯁꯤꯡꯁꯤꯅ ꯈꯪꯖꯗꯕꯅꯤꯅ ꯉꯁꯥꯏ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯒꯤ ꯃꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯀꯤꯝꯁꯤꯡꯁꯤꯒꯤ ꯕꯤꯅꯤꯐꯤꯠꯁꯦ ꯃꯇꯝ ꯆꯥꯅ ꯂꯧꯕ ꯉꯝꯖꯗꯕ. ꯑꯗꯨꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯔꯦꯁꯇꯥꯔꯒꯤ ꯗꯥꯏꯔꯦꯛꯁꯟ ꯃꯈꯥꯗ ꯍꯧꯖꯤꯛ ꯑꯅꯧꯕ ꯂꯥꯛꯏꯕ ꯁ꯭ꯀꯤꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛ ꯑꯃꯗꯤ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯑꯇꯣꯞꯄꯗ ꯂꯩꯔꯤꯕ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕꯀꯤꯗꯃꯛꯇ ꯔꯤꯖꯥꯔꯕ ꯑꯣꯏꯅ ꯇꯧꯔꯒ ꯂꯩꯔꯤꯕ ꯁ꯭ꯀꯤꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯁꯦ ꯁꯤꯒꯤ ꯑꯦꯋꯥꯔꯅꯦꯁ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯃ ꯄꯤꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯂꯦꯚꯦꯜꯗ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯖꯣꯅꯦꯜ ꯂꯦꯚꯦꯜꯗ ꯂꯩꯔꯤꯕ ꯁ꯭ꯇꯥꯐꯁꯤꯡꯁꯦ ꯁꯤ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯒ ꯍꯧꯖꯤꯛ ꯑꯦꯋꯥꯔꯅꯦꯁ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯁꯦ ꯃꯐꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯀꯤ ꯏꯁ ꯑꯦꯟ ꯑꯦꯕ꯭ꯔꯤ ꯀꯣꯔꯅꯔꯗ ꯄꯤꯅꯕ ꯍꯥꯏꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏ ꯁꯦꯝ ꯁꯥꯕ ꯍꯧꯖꯔꯦ. ꯑꯗꯨꯒ ꯁ꯭ꯇꯦꯞꯁꯨ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯁꯤꯡꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯍꯧꯖꯤꯛ ꯏꯅꯤꯁꯤꯌꯦꯇꯤꯚ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯀꯌꯥ ꯑꯃ ꯂꯧꯈꯠꯄ ꯂꯣꯏꯔꯦ. ꯀꯃꯤꯡ ꯊꯥ ꯑꯃ ꯑꯅꯤꯁꯤ ꯃꯅꯨꯡꯗ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤꯒꯤ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯁꯤꯡꯁꯦ ꯂꯣꯏꯅ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯄ ꯉꯝꯒꯅꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯑꯁꯥ ꯇꯧꯖꯩ.
3: ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯑꯁꯤ ꯀꯌꯥꯃꯨꯛ ꯌꯥꯝꯅ ꯍꯧꯖꯤꯛ ꯐꯥꯎꯕꯗ ꯔꯦꯖꯤꯁꯇ꯭ꯔꯦꯁꯟ ꯑꯁꯤ ꯇꯧꯕꯤꯔꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯃꯈꯥ ꯇꯥꯔꯛꯄ ꯑꯣꯏꯅ ꯊꯝꯕꯤꯌꯨ ꯇꯥꯃꯣ.
2: ꯃꯅꯤꯄꯨꯔ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁ ꯑꯦꯛ 1976ꯀꯤ ꯃꯈꯥꯗ ꯍꯧꯖꯤꯛ ꯐꯥꯎꯕꯗ ꯕꯣꯠ ꯍꯤꯜ ꯑꯦꯟ ꯚꯦꯂꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄ꯭ꯔꯥꯏꯃꯥꯔꯤ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤ, ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯑꯃꯗꯤ ꯁ꯭ꯇꯦꯠ ꯂꯦꯚꯦꯜ ꯐꯦꯗꯔꯦꯁꯟꯅꯆꯤꯡꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁꯤꯡꯁꯤ ꯄꯨꯂꯞꯅ ꯑꯩꯈꯣꯏ 16 ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ 11,000ꯒꯤ ꯑꯕꯞꯇ ꯔꯦꯖꯤꯁꯇ꯭ꯔꯦꯁꯟ ꯇꯧꯖꯈ꯭ꯔꯦ.
3: ꯇꯥꯃꯣꯅ ꯍꯧꯖꯤꯛꯇ ꯄꯟꯕꯤꯕꯗꯁꯨ ꯌꯥꯎꯕꯤꯈꯤꯕ ꯑꯩꯈꯣꯏ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯐꯦꯗꯔꯦꯁꯟ ꯍꯥꯏꯗꯅ ꯑꯃ ꯄꯟꯕꯤꯈꯤ, ꯃꯁꯤꯅ ꯑꯇꯣꯞꯄ ꯂꯩꯔꯤꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁꯤꯡ ꯑꯁꯤꯗꯒꯤ ꯀꯔꯤ ꯀꯔꯝꯕ ꯃꯑꯣꯡꯗ ꯈꯦꯠꯅꯕꯁꯤꯡꯗꯤ ꯂꯩꯕꯤ, ꯂꯣꯏꯅꯅ ꯃꯁꯤ ꯀꯃꯥꯏꯅ ꯁꯦꯝꯕꯅꯣ ꯍꯥꯏꯕꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯈꯔ ꯁꯝꯂꯞꯅ ꯊꯝꯕꯤꯌꯨ.
2: ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯐꯦꯗꯔꯦꯁꯟ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯉꯁꯥꯏ ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯒ ꯆꯞ ꯃꯥꯟꯅꯩ. ꯀꯣꯑꯣꯄꯔꯦꯇꯤꯕ ꯐꯦꯗꯔꯦꯁꯟꯗꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯂꯦꯚꯦꯜ ꯑꯅꯤ ꯊꯣꯛꯅ ꯈꯥꯏꯗꯣꯛꯏ,
3: aduga state level cooperative federation hai bama aduga district level cooperative federation ama sem ge hai taragadi ai koi cooperative society ahum da ki tadana hai badi karam ba society no hai bada activity chamana ba society dairy sector da oragana dairy sector da to society ahum punja laga ahum da ki tadaba ai heli makai di ai ahum da ki tadana district level da makoi society do punja laga sem badu ai koi na cooperative federation district level hai ga khangi aduga state level da na amuk ai koi nga sai chap manariba activity chap manana taumina be activity society singdu ai koi moi me amna pula punja laga anda nga sai gi chap manabe activity nga sai district level da sem gi bedu maina dairy sector do oigera natragana fishery sector do oigera makoi gi chap manabe activity to ba society to district sing da gi punja laga anda to maina federation na ma sem adu ne koi na cooperative federation hai se asi sam sam na hara bada koi cooperation among cooperative sai bedu ne hai di cooperative society amana cooperative society amaga mating pangnaba aidi credit linkage ta boro natragana raw material ta boro any magi requirement da mating pangnaba dubuni ai koina asai ge cooperative federation nai se
4: tamo huji se koi manipur se da su tongan tongan makal gi koi society mayam amachu leire mayam sing sing marak ta gi huji huji leire ba society sing sing marak ta gi karam karam ba society sing sing he na mangjin tha na haje batare masina karam karam ba society sing sing na huji ki oi biri loine na karam ba society sing sing he na registration to biro pake habitu su makata tham be din noi ta
3: registration gi matang chida di koi yeng ma tam da beli ga hil ga kar dikhene ado beli dana ekoi fishery society si aduki mati yamna registration tawi haidi hello handicraft su taw de bdin ate hello handicraft su aduki mati yami society se beli gi area da hello handicraft se modern 4000 above smaina lai haitar potential labor room de yenga gadi fishery society se lautak ki periphery jaga na zo number oi bani na fishery society se amadi aduki mati production da su ma se mangjin adum thai
4: tamona huji ki beta koi loktak asisu panbiya haiduna yam singthani ngai bam phom oina panbiri aduma po huji makki oina dia koi mapalam dagi tongan tongan lo makhal gi koi nga singa sidi huji makki oina dia koi pusan birakli masidi da koi cooperative society singa sina mapalam dagi mi pan tang dana bagi damokta koi iram da masida puthok cheri ba nga singa sina aduma konana bagi damokta kari karam ba tungi oi ba haija batare thoksil thorang sing di pakat bi haiduna huji po bi lebiri
3: yam phajabo wang ni cooperative department sai dagi fish farmer producer organization haidi FFPO district khuding makta district level gi thakta fishery cooperative society gi